উড়ি চলে ভুইক দূর, উঠে খলি তাহারে গায়ে নীতি আকাশ মাধারিতি ভয়ে আবনা কোনা তাকুলা।